তোমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হ্যায় তেরি তো তেরে বিন মর জানা মাই তেনু প্যার করনা তেরে জিও নয়ো লবনি ও সাথী হো নি